নমস্কার, শ্রীরামচন্দ্র রায় বাংলা আবারও বলবো আমরা শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে সুরমূর্তি সম্পদ মানুষের কাছে আমাদের স্বীকার স্বাগত। Thank you.